আত দীরগ আত মুচ ওই যে আমে আস্তর জাহে নিরাসে কিত ফল ফিকে ফুল বক বকে কম না আমে পাত মিঠক নিমি নানকা গুণ চমি আইয়া তত সব কো নিবে আপ কো পর কো নিবে ন কোয়ে তাও তা রাজু তোলিয়ে নিবে সো গৌরা হোয়ে অপরাধী দুনা নিবে জো হন্তা মির গাহে শীষ নিবায় ক্যা থি হে যা হৃদয় কুসুদে যায় মেলা পেলা পর পুস্তক সন্ধ্যা বাদং শিল পূজ বগল সমাদং মুক্ত উঠ বেপুখন সারং ত্রেপাল সে হাল বিচারং গল মালা তিলক লীলাটং দো তোতি বস্ত্র কপাটং যে জানস ব্রহ্মং কর্মং সব ফোকট নিশ্চো কর্মং কহো নানক নে চো ত্যাবে বিন সদগুরু বাট না পাবে পাউড়ি কপ্পর রূপ সুহামনা ছড় দুনিয়া অন্দর যাওনা মন্দা চঙ্গা আপনা আপে হি কীতা পাওনা হুকম কিয়ে মন পাওদে রায় পীড়ে আগে যাওনা নঙ্গা দোজক চালিয়া তাঁ দিসে খরা ডরাওনা কর অবগুণ পছোতাওনা শ্লোক মহলা পহলা দয়া কৃপা সন্তোষ সূত জট গণ্ডি সতবত এহো জনেউ জী কা হই তা পাণ্ডে কত না এহো তুটে না মল লগে না এহো জলে ন যায় তন সো মানস নানকা জো গল চলে পায়ে চৌকর মূল আনায়া বে চৌকে পায়া শিক্ষা কন চড়াইয়া গুর ব্রাহ্মণ থিয়া ও মুয়া ও চর পিয়া বে তগা গয়া।